Well, my dear friends, apni kan sobi kana honi kita enjoy kore thakibo bele moi pura omit kori ase apni kan sobi last geet jate apni kan honi thakise Anwar Fimba. Well, my dear friends, aji ami khan laga romani geet laga segment de ami kisman romantic geets apni kan sob kani diye ase aru aji ami khan sobi tukan geet kan honi kina moi hotai kwa nishina daza daza memories kan yaad kori kina honi thakibo bele moi pura omit kori ase. Aro my dear friends, abhi nikhala ka messages ka nitya to ekta bhi panai, holi bhi kun kun itya tune in kuri na se, aji laga playlist ki nikala kiya se, noli bhi kiba ekta mon de thaka paapna, sob listeners kan logo de share kuro bo mona se kule, abhi nikhan sob ya mikhala logo de share kuro bo paribo, phone number se hotai nishna, 9436805333. Aro ek par phone number kui diye se, 9436805333. দাদা আপনি কানি এফ এম স্পেস এফ টাইপ করি না আপনি লাগা মেসেজ লিখি কিনা পতাই দিব পারিব ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান নেক্সট গীত বি শুনি আম হলি বি ইয়াতে টাইম বি পুঞ্জি যাইছি তো কারণে আজি ফুজোর লাগা ফার্স্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আমি খান পয়লা শুনি হব এটো পিছতে আপনি খান গে নেক্সট গীত আনি দিয়ে হব তো ইয়াতে পয়লা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আজি ফুজোর লাগা 10 বাজে লাগা দিয়ে আছে মহংকলৰ পৰা লৈ কিনে পি এইচ কিউ জাংচন দে যা লগা হেভি ট্ৰাফিক থাকি আছে পি এইচ কিউ জাংচন পৰা মহংকলা দে যা লগা লাইট ট্ৰাফিক থাকি আছে ইটো লগা অল্টাৰনেট ৰুট থাকি আছে অল্ড মিনিষ্টাৰ্ছ হিল জেল কলনি পি এইচ কিউ জাংচন পৰা মেজৰ জাংচন দে যা লগা মটৰেট ট্ৰাফিক থাকি আছে মেজৰ জাংচন পৰা পি এইচ কিউ জাংচন দে উঠিয়া লগা লাইট ট্ৰাফিক থাকি আছে অল্টাৰনেট ৰুট দুটা থাকি আছে আপুনি খানি দোকান ল'ব পাৰে Paramedical Model IG aro Lady Miles Road Dispiket pra Raju Point te ja laga moderate traffic thaki ase Raju Point pra Dispiket te ahia laga light traffic thaki ase itu laga alternate route pe thaki ase Dispiket Raju Point box cutting and check census point Raju Point pra census point te ja laga heavy traffic thaki ase aro census point pra Raju Point te uthia laga মটৰেট ট্ৰাফিক থাকি আছে ইটো লগা অল্টাৰনেট ৰুট আপুনি খান জিলাব মন আছে বোলে চেঞ্চেছ পইণ্ট এন এইচ আগে জাংচন থাকি আছে হাইস্কুল জাংচন পৰা চেঞ্চেছ পইণ্টে যা ৰহাটী দাবি লাইট ট্ৰাফিক থাকি আছে এন এইচ আগে জাংচন পৰা চেঞ্চেছ পইণ্টে যা ৰহাটী দাবি লাইট ট্ৰাফিক থাকি আছে তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ ইটোহে থাকিছে আজি ফুজোৰ লগা ফাৰ্ষ্ট ৰিয়েল টাইম ট্ৰাফিক আপডেটছ আৰু বি ইটো লগা নেক্সট ৰিয়েল টাইম ট্ৰাফিক আপডেটছ আনি দিয়া হ'ব আধা ঘণ্টা পিছতে দেট ইজ এট 10:30 AM তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ এতিয়া আপুনি খান ট্ৰাফিক জোলাগান চপি ট্ৰাফিক লগা চব নিয়ম মানি কিনে ছিট বেল্ট লগাই কিনে হেলমেট লগাই কিনে জোলাবলৈ কাৰণে কৈ দি আছে ট্ৰাফিক জানকাৰী তাতে চেছ কৰি দিয়া হ'ব আৰু ৱেল মুভিং অন টু দ্য নেক্সট ট্ৰেক আমি খান চব মিলি কিনে শুনি হ'ব আৰু বি এটা ৰোমেণ্টিক চং একটা ক্লাসিক্যাল ফেভারিট দিয়ে আর ডিপ ইমোশন থাকি কিনা একটা সোলফুল রোমান্টিক আমি খান শুনি হব My dear friends, romantic songs helps us slow down and feel the beauty of emotions in a busy world. Huni kina enjoy kribi. Raat Fatiha likhana waste. Music this is Salim Sulaiman. Lyrics Jaideep Sani aro Biyosh Mushra. Film ase Aja Nachle.

আমি এখানে লাগা লিসন দুর্গেশ নাকান প্রিয়া রো পরিবার প্রাল কি দিয়েছে আজ লাগা প্রোগ্রাম বেশি ভালো লাগে আছে হনি কিনা এনজয় করে আসবো কি না থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস ইয়াতে লাস্ট কেটি দি কিনা আমি খান এটা প্রোগ্রাম শেষ করে দিয়ে হব বলিও আপনি খান সবকে রিমাইন্ড করে দিয়েছে আজ 11 বাজে আঠারো কিনা 12 বাজে আঠারাক লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকি আছে তো আপনি খান সব তাদিবি আহি কিনা হিসা লোবলে কানেক্ট করে দিয়েছে আমি খান লাগা ফোন নম্বর খুলিয়া থাকি ফোন নম্বর আছে 0370224-3036 তাতে আপনি খান কল করব আর ওয়েল আমি আপনি খান কথা পাতিবলে কথা করবলে কারণে রক্ষি থাকিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস যাতে লাস্ট গীত আমি খান শুনি হব আর উই অল নো romantic songs bring different musical cultures together and enrich our listening experiences right my dear friends to yate ami khan huniya ba ekta soft romantic track with a unique arabic touch remembered for its fresh sound in the 2000s hunikina enjoy korbi amir jamal laga waste music disanu malik lyrics side gatri film ase murder aro my dear friends itu pichita apni kan 10 baje 20 minute hole delhi par relay kore diya world news huni khabo to hunikina enjoy korbi and thank you so much for being in the show apni kan messages kan likhi diya nai koli bi ami biswas ase ami umid kore ase ami kan laga regular listeners kan so be tune in krikna hunikina enjoy kore thakibo to yat last kid bi hunibe hunikina enjoy korbi murder film bra

0: WFM Dragon Band
1: 103
0: MHz News, Music and Entertainment
1: FM
0: 103 MHz.
2: Good morning. Idiyan ni diye se karobaji athalaga real time traffic updates kuhima laga listeners kan kane. মহঙ্গলাবল দেখনা পিএচকিউ জংশন দে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে পিএচকিউ জংশন বা মহঙ্গলা দি আহিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে ইটু লাগা অল্টারনেট রুট থাকি আছে ওল্ড মিনিস্টার্স হিল জেল কলোনি বিএচকিউ জংশন বা মেজর জংশন দে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে মেজর জংশন বা বিএচকিউ জংশন দে উঠিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে ইটু লাগা টুইটার অল্টারনেট রুট থাকি আছে পারামেডিকেল মডেল আইজি আর লেডি মাইলস রোড ডিসিপিকেট পর রাজু পয়েন্ট দে যা লাগা মধুরে ট্রাফিক থাকি আছে রাজু পয়েন্ট পর ডিসিপিকেট দে আহিয়া লাগা লাইট ট্রাফিক থাকি আছে এটু লাগা টুইটার অল্টারনেট রুট থাকি আছে ডিসিপিকেট রাজু পয়েন্ট বক্স কাটিং এন এইচ কে সেন্সাস পয়েন্ট রাজু পয়েন্ট পর সেন্সাস পয়েন্টে যা লাগা লাইট ট্রাফিক থাকি আছে সেন্সাস পয়েন্ট পর রাজু পয়েন্টে আহিয়া লাগা মধুরে ট্রাফিক থাকি আছে এটু লাগা একটা অল্টারনেট রুট থাকি আছে সেন্সাস পয়েন্ট টু এন এইচ কে হাই স্কুল জংশন বা সেন্সাস পয়েন্টে যা লাগা আর আহ লাগা দুইটা বি লাইট ট্রাফিক থাকি আছে এন এইচ কে জংশন বা সেন্সাস পয়েন্টে যা আর আহ দুইটা বি লাইট ট্রাফিক থাকি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস এই দুই থাকি যে 11 বাজি আঠা লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আর বি এইটু লাগা নেক্সট আর লাস্ট আজি ফুজো লাগা রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়া হবো 12 বাজি হইলে তো আপনি কান সব বি ট্রাফিক লাগা সব নিয়ম মানি কিনা সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা জ্বলাবলে কারণে কই দিয়েছে
0: ওয়েফএম ট্রাগোব্যান্ড।

0: sir.
1: Hello. Hello.
0: Hello, Ajit Rangan sir.
1: Hello. Kun koi ase? আচ্ছা দিবাশিষ হাজৰিকা প্ৰগ্ৰাম স্বাগত কৰি আছে মাজুলীৰ পৰা ৰাইট অ'কে আজি মাজুলী লগা ৱেডাৰ কেনেকুৱা থাকি আছে অলপ ক্লাউডি থাকি আছে নেকি ক্লাউডি মানে ইমান গৰম যে নহয় না
0: নাই নাই
1: আচ্ছা আৰু পানী বি পৰি থাকে বৰষুণ দি থাকি আছে
0: পানীটো গিৰা নাই বাৰু
1: আচ্ছা ঠিক আছে আৰু ক'ব আজি আপুনি পুৰিয়াটো কেনেকে আছে
0: আৰু
1: আজিকালি কি কাম কৰি আছে
0: আজিকালি কামটো কৰা নাই ঘৰতে আছে
1: ঘৰতে পুহি আছে
0: ঘৰতে আছে
1: টেকা ল'ৰা ঘৰতে এনেকা বহি নাথাকিব লাগে
0: নহয়
1: কাম কৰিব লাগে নহয় যিকোনো বিজনেছ কৰিব পাৰিব তো ঘৰতে ঘৰত ইমান বহিব নালাগে ৰাইট তো একদম একদম কি ক'ব সোনকালে শুরু কৰিব লাগে নহয় ঠিক আছে নেক্সট টাইম আপুনি কল কৰিয়া সময়তে মই আপুনিৰ পৰা শুনিব মন যাব কি আপুনি এটা বিজনেছ ভাল কৰি আছে আৰু একদম বিজনেছ ভালৰ জ্বলাই আছে বুলি দেই
0: অ'কে অ'কে ট্ৰাই কৰিব
1: আচ্ছা ঠিক আছে আৰু ক'ব আজি কোনটো গীত শুনিব মন যায় আছে
0: 2006 লগা ফিল্ম ফানা হ'ব
1: ফানা আছে
0: তাৰ পৰা মেৰে হাত মে তেৰা হাত জো
1: আচ্ছা আৰু কি লিটো গীত শুনিব মন যায় আছে এইটো গীত কেলে শুনিব মন যায় আছে
0: এইটো গীত মানে মই
1: কিবা একটা মেমরি রিফ্রেশ করে দিয়েছে না
0: মেমরিস আছে ওল্ড ডেজ
1: আচ্ছা ঠিক আছে
0: পুরনি দিন
1: আচ্ছা আর কোনবা নাম লব মন যাব
0: ও নাম তো সদাই কোয়াং না মই সদাই বি প্রোগ্রামটা আহা নাই বলবি আমাল বসুমতারি আইকন মুন্ডা প্রেমিকা দিবা রমেশ পাত্র রুনু পাত্র লাকি গোলাঘাট আসাম
1: নাগামিজ কৈ আছে কিবা এটা নাগামিজ তাতে শিকি আছে নেকি
0: নাই নাই মই প্ৰায় অলপ
1: শিকি আছে
0: মই
1: অভিজিত আপুনি লগত কথা পাতিছে একদম ভাল লাগিছে এতিয়া শুনিব আপুনি ৰিকুৱেষ্ট কৰি লগা গীত দেই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি এখান লাগা রেগুলার লিসনার থাকি যে অভিজিৎ মাজুলি মাজুলি ইজ নোন ফর ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড আর মাজুলি ইমান পপুলার একটা জায়গা থাকি আছে আসাম দে তো তাতে পৰা আমি এখান লাগা রেগুলার লিসনার অভিজিৎ আহে রিকুয়েস্ট করা লাগা গীত আমি এখান শুনি হব সোনু নিকাম সুনিধি জোহান আর সুলাইমান লাগা আওয়াজতে মিউজিক দিছে চেতিন আর ললিত লিরিক্স প্রসুন যোশী ফানা

শুনিব পাৰি মিয়া ছুটি মিয়া ফিল্মৰা বিশাল মিশ্ৰা, নিহা বসিন আৰু ইৰ্ষাদ কমিল আৱাজতে। মিউজিক দিছে বিশাল মিশ্ৰা, লিৰিক্স ইৰ্ষাদ কমিল। এইটো পিছতে আপুনি কাৰণ শুনি আব FM ট্ৰাগোবান নিউজ হেডলাইনছ। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটুহি লাস্ট কি থাকি আছে। থ্যাংক ইউ সো মাছ আপনি কান কোন কল করেছে, আপনি সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে।

তিল লগা খেতি করা সময়তে গাজিগিনা ডর হওয়া সময়তে 25-27 ডিগ্রি সেলসিয়াস থাকিছে কলে ভালপরা বাড়বলে পারে আর ফুল ধরা সময়তে হলে বি 25-27 ডিগ্রি সেলসিয়াস দরকার হয়। তালাগা ফুল ওলাই যায়গেনা গুটি ধরা সময়তে 27-33 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নহলে বি তাপমানটু দরকার হয়ে যায়। তিল লগা খেতি করা সময়তে বেশি ঠান্ডা বি হব নালাগে নহলে বি বেশি গরম বি হবলে নালাগে কিলে মানে ঠান্ডা হয়ে যা নহলে বি বেশি গরম হয়ে যাইছে কলে তিল লগা গাছটু বিয়া হয়ে যায় বাড়িবলে নড়ি যায় আর গুটি ভাল পড়া ধরবলে নাপারি যায়। তিল লগা খেতি করিলে আলাগ আলাগ মাটি সব টেবি ওলাই থাকে কিন্তু আসল করে গেলা সবচেয়ে ভাল হওয়াটু বালু মাটি আর মাটি হালকা নরম হয়ে গেলা থাকা এটু খান্তে বেশি ভাল পড়া ওলাবলে পারে। মাটি পানি ধরে গেলা থাকা জায়গা খান্তে বি ভাল নহয় এটু কারণে এটু বি বেশি হুঁশিয়ার করে গেলা সাবলে লাগে। অ্যাসিডিক সয়েল খান্তে বি ভাল হয় কিন্তু বেশি অ্যাসিডিক হয়ে যাইছে কলে তিল লগা খেতি করাতে বি নোকসান হয়ে যায়। তিল রুপিবলে আছে কইলে মাটিটু 3-4 বার টক ভাল বার খুন্দিবলে লাগে আর খুন্দিয়ার পাশেতে হলে বি ভাল করে কিনা মাটি গোটা গোটা খান্তু মারি কিনা নরম করে কিনা মিহিন করে দিবলে দরকার আছে। তালাগা বিজন রুপিয়াটু আলাগ আলাগ হিসাবতে বি রুপি থাকে মানু বেশিটু এনে হাত পাড়া ধরে কিনে বি ফেলাই কিনা রুপি থাকে কিন্তু যদি এনেকা রুপিবলে আছে কইলে বালু নহলে বি তিল লগা গুটি পুরনা হালকা হয়ে গেলা ছাড়ি দিয়া এটু খান মিলাই এনে একেলগত লই কিনা হাত পাড়া ছেটকাই কিনা ফেলাইছে কইলে একটা হিসাবতে ওলাবলে পারে নহলে তিল একলা ফেলাইছে কইলে একদম ডবল আর বিজন বি বেশি যাব এটু কারণে এটু লগা তেরিকা বি চলাবলে দরকার আছে নহলে বি মল বিলাক শুকাই কিনা রাখা এটু মাজতে বি একেলগত তিল বিজন কিমান ফেলাবলে আছে এটু লগা হিসাব লই কিনা মল খান মিলাই কিনা একেলগত বি ফেলাবলে পারে। তিল লগা খেতি করে আছে কইলে পারে কইলে লাইন লগা হিসাব দি বি ভাল করে কিনা মাটি অল্প খালতা করে রাখি কিনা বিজন দু ঢালি ঢালি কিনা যাবলে পারে স্পেসিং লগা হিসাব জানি কিনা নহলে বি ফরাক করে কিনা রাখি কিনা অল্প অল্প আলাগ আলাগ করে কিনা লাইন লাইন মারি দি কিনা আমি খান বিজনটু ঠিক ঠিক হিসাবতে বি দিবলে পারে। জুলাই মহিনা শুরু করার পর যেগিনা অগস্ট শেষ মহিনা তকটু তিল লগা বিজন ফেলাবলে পারে আর যদি আমি খান তিল লগা বিজন ফেলাবলে আছে হেক্টর লগা হিসাবতে কইলে 4.0-7.0 কেজি এক হেক্টর কারণে লাগে যদি লাইন লাইন লগা হিসাব পড়া বিজন রুপি কিনে যাবলে আছে কইলে 2.5-3.4 কেজি এক হেক্টর কারণে দরকার আছে আর স্পেসিং হিসাবতে সাইগেনা দিবলে আছে কইলে 30 সেন্টিমিটার x 15 সেন্টিমিটার ফারাক করে কিনা দিবলে লাগে আর তিল লগা বিজন মাটি লগা নিচে কিমান দূর যাবলে লাগে কইলে 2.4 সেন্টিমিটার মাটি লগা ভিতরতে যাবলে লাগে। তিল লগা জাত জাতি বিলাকর বি আলাগ আলাগ বেশি আছে ইটু মাজতে মাধাবি কই কিনা আছে ব্রাউন কালার হয় অল্প আন্ধরা লাল কালার হয় গৌরি কই কিনা থাকা ইটু বি অল্প আন্ধরা লাল কালার হয় মাধাবি কই থাকা ইটুতু রুপি দি কিনা 70-75 ডেইজ মাজতে গুটি ধরে কিনা ওলাই লবলে পারে এক হেক্টরতে 8-9 কুইন্টাল ওলাবলে পারে আর গুয়ারি কই থাকা ইটু বি রুপি দি কিনা 75-80 ডেইজ মাজতে ছিঙি লবলে পারি যায়। গৌরি রুপিছে কলে এক হেক্টরতে 7-8 কুইন্টাল পাবলে পারিব বিনায়াক কই কিনা কই থাকা জাতি ইটু বি অল্প ব্রাউন হয় আন্ধেরা লাল নিচিনা হয়ে থাকে ইটু বি রুপি দি কিনা 75-80 ডেইজ মাজতে ছিঙি লবলে পারি যায়। এক হেক্টরতে 8-9 কুইন্টাল টক পাবলে পারিব পাঞ্জাব তিল নাম্বার 1 কই কিনা থাকা ইটুতু সাবলে বুগা হয় আর রুপি দি কিনা 75-85 ডেইজ মাজতে গুটি ধরি লয় আর ওলাবলে পারি যায়। এক হেক্টরতে 8-9 কুইন্টাল স্টক পাবলে পারে AST1 কই কিনা কই থাকা ইটুতু কালা হয় রংটু রুপি দি কিনা 80-85 ডেইজ মাজতে ছিঙি লবলে পারে আর এক হেক্টরতে 8-9 কুইন্টাল টক পাবলে পারে। ST1685 কই কিনা কই থাকা তিল লগা জাতটু বি তালাগা রংটু কালা হয় আর রুপি দি কিনা 80-90 ডেইজ মাজতে তালাগা গুটিটু বুড়া হয়ে যায় ছিঙিবলে পারি যায়। এক হেক্টরতে ইটু বি 8 পারা

0: Mete gore ni de HIV mu AIDS prevention mu control act tejne ke namu great na tije tejo HIV mu kamu ke ke ba ko yo ke da na khasa
1: ke yo tejo yo ba hori to ke pul ha se ke pul se ro pe ke to da ro je ko le mori matro choyi ke ti te ti ko le la tre mori me shu tre ke ta ko khai ke to la ti se
0: sna u ko te ke mo che zu pe ti ke
1: je hi ko Nagaland state AIDS control society che jo mu se si yo
2: FM Tracker Band
3: 103 MHz
2: News, Music and Entertainment
3: This is FM Tracker Band
2: FM 103 MHz
4: Well, hello, my lovely listeners. Hone aze amne khan yare a gash bane FM Track 113 MHz Hindi Film Khan program. Moi logot apne kan laga aje rangti. Aro ha aji laga program do. Original plan was SMS request program. Bajai di uli thagishi uli apne ala SMS itya dakpi nabung chayi na ase. Dogane ami yare gate khan, bal bal gate khan uthai di na bajai di ase amne khan. মন শান্তি নাই তো গেট কান্ড শুনে আছে গুণাম মোলা বুড়া বিশ্বাস আছে আপনি আনি দিয়া আগেরে শুনিছে সাউদি বাজি আর একটু অগ্রস লাগা মুভি প্রায় থাকিছে আওয়াজ দিছে আনুবাম আহমদ আগে দুসরা গেট একটা বাজাই দিব গেট লাগা নাম আছে তুমসে হি তুমসে আঞ্জনা আঞ্জানি লাগা মুভি প্রায় দিয়ে আছে গার্লেসা মন্টেরো আর শিগা রফজানি লাগা আওয়াজ দেয়

গুড ইভিনিং, ইটো আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছি ইমকুম নংলা। পহেলা হেডলাইন্স। এডভাইজার হিকালি জাখালোবরা এম এস এম ইডো নাগাল্যান্ড এলাকাত টকা পয়সা গ্রোথ কারণে দরকার হিসাবে জানাই দিছে। স্টেট সরকার বা সেন্সেস 2027 সেলফ ইনিউমারেশন কারণে ফেজ ওয়ান লাগা গাইডলাইন্স ইস্যু করেছে। এম পি এস ফাংলন কন্যাকরা সেন্টার নর্থ ইস্ট দি বিয়াঙ্গা কেগেনে এন ডি এর পাওয়ার দি বারো সাল পুরা হওয়া দি বাধাই দিছে। আর সেন্টার হাই লেভেল কমিটি তো বেনাই কেনা ডেমোক্রেটিক ডেমোগ্রাফিক বদলি দি সামনা করবলে আছে। ইতিয়া পুরা খবর। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স পর একটা বাতচিত করে সেশন তো স্টেট লেজিসলেটর্স লগত উন্নতি 2024 স্কিম আর পি এম বিশ্বকর্মা দি আজি কহিমা দি রাখিছে। অফিসার দি কথা করে এডভাইজার ফর ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স হিকানি জাখালোবরা নাগাল্যান্ড লাগা টকা পয়সা উঠাই দিব কারণে ডিপার্টমেন্ট লাগা লম্বা সময় তাক স্বপ্নাত জানাই দিছে। তারপরা কৈছে কি এম এস এম ইস আর ভিয়াপার কমিউনিটি তাকত করে দিয়ার স্টেট লাগা ইকনমি বাড়াই কিনা রোজগার সুবিধা বানাই দিবলে আছে। এডভাইজার বা লেজিসলেটর্স লগতে আলাগ আলাগ স্কিমস আর সুবিধা খান লাগা জাননী তো মানুষখান লগতে জানাই দিবলে কয়েছে। শ্রীমতী জাখালোবরা ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসিস্টেড র্যাম্প স্কিম, পি এম ফর্মেলাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস স্কিম আর

0: PM Vishwakarma khan laga kotha korise taibra handloom handicrafts aur textiles logot food processing khan do toka bisa kamabuli dorkar sector hisabi janaise eki somoyre secretary of industries and commerce kumar ramnikant prakusi entrepreneurship aro skill unnati bra self reliance laga eki sapna thakya schemes pra dikhai ase taibra janaise ki nagaland 55 units khan to etia unnati scheme nichidi jariasi aro kamse kam 2000 artisans কান পিএম বিশ্বকর্মা নিচিদি এতিয়া ডাক্তি ট্রেন্ড হয়েছে সব মিলাই কিনা বারোটা লিজিসলেটর্স বা প্রোগ্রাম দি যোগ লৈছে স্টেট সরকার বা সেন্সেস 2027 সেলফ এনিউমারেশন লাগা ফেজ ওয়ান কারণে ডিটেইল গাইডলাইন্স কান ইস্যু করেছে জন্ত স্টেটে আহিয়া মাহিনা 16 বা 30 তক জারি রাখবলে আছে একটা নোটিফিকেশন দি হোম কমিশনার আর স্টেট নোডাল অফিসার অভিজিৎ সিনহা সব মানুষখান লগতে অফিসিয়াল সেন্সেস পোর্টাল sc.census.gov.in বা ঠিক আর সাহি প্রসেস পুরা করবলে মনোঠাই দিছে সেলফ ইনিউমারেশন প্রসেস বা জনতা খান লগতে ইনিউমারেটার্স বা হাউস টু হাউস ভেরিফিকেশন না হওয়াকে হাউস হোল্ড জানকারী খান অনলাইন বা জমা দিবলে পারিব ইতিয়া একটা রিপোর্ট শুনবলে পাব
1: হিসাব দে সব হাউসহোল্ড পারা অফিসিয়াল পোর্টাল দে একটা সিঙ্গল মোবাইল নাম্বার চলাই কিনে ওটিপি পারা ভেরিফাই করবলে আর ডিজিটাল ম্যাপ দিয়ে নিজের ঘর মার্ক করে কিনে লোকেশন জানকারী দিবলে লাগে ইতো পাছত হাউস লিস্টিং আর হাউজিং সেন্সাস কোয়েশনার অনলাইন ফিল করবলে পারিব ফর্ম জমা করার পাছত সেন্সাস ইনুমিনেটর পারাহি ফিল ভেরিফিকেশন করার সময় বদলি খান করবলে পারিব জমা করার পাছত একটা ইউনিক সেলফ ইনুমিনেশন আইডি টু জেনারেট করে কিনে ইনুমিনেটর্স ঘরতে আহিয়া সময় দিবলে পারিব যদি আইডি পারা ইনুমিনেটর্স মোবাইল দিয়ে রেকর্ড লগত একই হইলে সেলফ ইনুমিনেশন ডাটা টু কনফার্ম আর একসেপ্ট হয়েছে নহিলে ইনুমিনেটর্স পর হাউস হোল্ড ডাটা টু দুবার কালেক্ট করব কোনো আকাশবাণী নিউজ কহিমা
0: সরকার বা সব ডিপার্টমেন্টস আর মানুষখান লগতে ঠিক আর সাহি সেলফ ইনুমিনেশন তো মিলাই রাখিয়া 15 দিন ভিতর দি দিবলি অনুরোধ করেছে কহিমা ডিস্ট্রিক্ট প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট বোর্ড মিটিং তো আজি রাখি কেন ইলেকট্রাল রোল রিভিশন আর ডিস্ট্রিক্টে কানুন আর হকম লগত জড়িয়া মামলা খান চাই যাইছে এসিস্টেন্ট ইলেকট্রাল অফিসার চেসোপ্রা মেম্বার্স লগতে ইলেকট্রাল রোল লগা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন লগা জানাই দিছে তারপরা কৈছে কি কহিমা ডিস্ট্রিক্টে ছয়টা এসেম্বলি কনস্টিটুয়েন্সিস নিচিদি 189 পোলিং স্টেশনস দি তিনটা নতুন পোলিং স্টেশনস জিয়াশাল মিলাই দিয়া খান থাকি আছে তারপরা কৈছে কি বেশি জলদি আরবানাইজেশন মাইগ্রেশন হওয়া কারণে আর ইলেকট্রাল রোলস লগা কোয়ালিটি লগত জড়িয়া চিন্তা খান কারণে এস আই আর দরকার আছে ইলেকট্রাল খান 2005 ইলেকট্রাল রোল লগত জড়ি কিনা থাকিয়া হিসাব ক্যাটেগরাইজ করে দিয়েছে কৈছে আর শ্রী ছসোবরা জানাই দিছে কি 79% নিচিনা ম্যাপিং এতিয়া ডাক্তি করে লৈছে আর এস আই আর সময় আধার তো আইডেন্টিটি লাগা প্রুফ হিসাবে স্বীকার করব কিন্তু সিটিজেনশিপ এড্রেস নহলে ডেট অফ বার্থ হিসাবে নহব কানুন আর হকম অবস্থানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ কহিমা কৃতি রিচোপ্রা কৈছে পুলিশ বা কহিমা টাউন দি নিয়ম নহওয়া ট্যাক্সেশন লাগা রিপোর্টস খান চাই রাখি আছে মণিপুর অবস্থা দি তাইবরা কৈছে কি কিছু ভারী গাড়ি খান ন্যাশনাল হাইওয়ে টু দি ফাঁসি থাকি আছে আর ড্রাইভার্স লাগা সুরক্ষার কারণে সিকিউরিটি পার্সোনেল খান পঠাই দিছে তাইবরা মানুষখান লোকদি শান্তি আর মিল মিলাপ দি গড়বড় না করব নিমিতি সোশ্যাল মিডিয়া দিয়ে গুসা করবলে কন্টেন্ট নাফিলা বলে অনুরোধ করেছে আকাশবাণী কহিমার পৰা আপনি খান লগতে খবৰ আনি দি আছে তাজা খবৰ শুনিব কাৰণে আমি খান লগা এক চেণ্ডেলছ এ আই আৰ নিউজ এলাৰ্টছ আৰু এ আই আৰ আণ্ডাৰস্কৰ কহিমা দি ফল' কৰিবি আপনি খান বা এইটো খবৰ দো নিউজ অন ইয়াৰ এপ আৰু ইউটিউব চেনেল এ আই আৰ নিউজ কহিমাৰ পৰা শুনিবলৈ পাব ৱেলকাম বেক আপনি খান চাম লগা খবৰ শুনি আছে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স দি বিজেপি পর লই থাকিয়া পর সেন্ডার দি আজি 12 সাল পুরা হয়েছে আজি দিন 2014 দি নরেন্দ্র মোদী পর ইন্ডিয়া লগা প্রধানমন্ত্রী হিসাবে শপথ লৈছে আফসার দি নাগাল্যান্ড লগা রাজ্যসভা এমপি এস ভাংলন কন্যাক পর কৈছে কি শ্রী মোদী লগা মজবুত আর স্বপ্ন থাকিয়া লিডারশিপ পর ইন্ডিয়া আগে বাড়াই কিনা দুনিয়া দি তাকত উঠাই দি আছে তাইবা কৈছে কি এইটো সময় দি নর্থ ইস্ট দি কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার উন্নতি আর এম্পাওয়ারমেন্ট বেশি বাড়াই কিনা নাগাল্যান্ড বা স্পেশাল ধ্যান পাই আছে সেন্টার পর একটা হাই লেভেল কমিটি বানাই কিনা ইনফিল্ট্রেশন আর দোসরা ফ্যাক্টর্স বা ডেমোগ্রাফিক বদলি করিয়া দুঃখ সংকটটো সামনা কৰিবলৈ আছে। একটা ছ'চিয়েল মিডিয়া পোষ্টে ইউনিয়ন হোম মিনিষ্টাৰ অমিত শৰ্মা আজি কৈছে কমিটিটি পহিলা লগা সুপ্ৰিম কোৰ্ট জাজ জাষ্টিচ প্ৰকাশ প্ৰভাকৰ নাৱলিকাৰ পৰা চেয়াৰ কৰিবলৈ আছে। জইণ্ট ছেক্ৰেটাৰী ফৰেইনাৰ্ছ ওৱান হোম মিনিষ্ট্ৰীৰো মেম্বাৰ ছেক্ৰেটাৰী হবলৈ আছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী বা জাছাল তেওঁলোকৰ ইণ্ডিপেণ্ডেন্স ডে স্পীচ দি হাই লেভেল কমিটিৰ কাৰণে জনাইছে।
2: यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर
0: শ্ৰী শৰ্মা কৈছে কি আননেচাৰেল ডেমগ্ৰাফিক বদলিবৰা দেশ লগা এতিয়া আৰু আহি থাকিয়া সময়তে দুখ দি আছে আৰু এইটো পৰা খালি ছভেৰেণ্টি লগতে নহয় কিন্তু নেশ্যনেল ছিকিউৰিটি ল এণ্ড অৰ্ডাৰ আৰু ট্ৰাইবেল সমাজ বাচাই ৰখাৰ লগতে গম্ভীৰ ইছ্যু জাৰি কিনে আছে। কমিটি বা ধৰম আৰু ছ'চিয়েল কমিউনিটিজ মাজুদি আবনৰ্মেল পপুলেশ্যন শ্বিফ্টি চাব আৰু প্লান্ট আৰু সময় মিলাই দিয়া মাজুদি চলিউশ্যন দিবলৈ আছে। ষ্টেট চৰকাৰ বা কমিশ্যনাৰ অৱ নাগালেণ্ডো বেণ্ডিং অৱ আনৰিগুলেটেড ডিপজিট স্কিমছ এক্ট 2019 নিজিতে ৰিগুলেটৰ হিচাপে এপইণ্ট কৰি দিছে। এপইণ্টমেণ্টটো ফাইনেন্স ডিপাৰ্টমেণ্ট বা মে 15 তাৰিখ জনাই কিনা লগি লগি বা শুৰু কৰি দিছে। নটিফিকেশ্যন পৰা কৈছে কি ৰিগুলেটৰ বা ষ্টেটে আনৰিগুলেটেড ডিপজিট স্কিমছ লগত জড়িত মামলাখন চাই কিনা চুপাৰভাইজ কৰিবলৈ আৰু এক্ট নিজিদি এনফৰ্চমেণ্ট অথৰিটিজ লগতে জাৰি ৰাখিবলৈ আছে। চৰকাৰ বা ফাইনেন্স ডিপাৰ্টমেণ্ট ৰেভিনিউ ব্ৰাঞ্চ লগা এডিশ্যনেল ছেক্ৰেটেৰীটো এক্ট নিজিদি কম্পিটেণ্ট অথৰিটি হিচাপে এপইণ্ট কৰি দিছে। এইটোৰ লগত চব এডিশ্যনেল ডেপুটি কমিশ্যনাৰ্ছ খান ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰ্ছ দি থাকিয়া খান বা এনফৰ্চমেণ্ট ফিল্ড ভেৰিফিকেশ্যন আৰু কোঅৰ্ডিনেশ্যন দি লোকেল অথৰিটিজ লগত মিলাই কিনে এছেছ কৰিবলৈ আছে। আৰু লেবাৰ কমিশ্যনাৰ লগা অফিচ নাগালেণ্ড বা এমপ্লয়াৰ্ছ আৰু ষ্টেট ইষ্টাব্লিছমেণ্টছ লগতে ৱৰ্কাৰ্ছ খান গৰম মৌচুম সময় বচাই ৰাখিবলৈ চাল্লাহ দিছে। মিনিষ্ট্ৰী অৱ লেবাৰ এণ্ড এমপ্লয়মেণ্ট পৰা জনাই দিয়া পাছতে এডভাইজাৰীটো দিছে। এডভাইজাৰী বা এমপ্লয়াৰ্ছ লগতে কাম কৰা সময়টো বদলি কৰি কিনে বাহাৰ দি বেছি গৰম সময় কাম নকৰি কিনে আৰাম কৰা সময় দি বুলি জনাইছে। কনষ্ট্ৰাকশ্যন এজেঞ্চিজ ফেক্টৰিজ ব্ৰিকেল্ড আৰু দোচৰা ষ্টাব্লিছমেণ্টছ লগতে খাবলৈ চাফা পানী দিবলৈ ধূপৰা হাতী ৰাখিবলৈ কুলিং ফেচিলিটিজ দিবলৈ আৰু ইমাৰ্জেঞ্চি ফাৰ্ষ্ট এইড মেটেৰিয়েলছ খান কাম কৰা জেগাতে ৰাখি দিবলৈ জনাইছে। স্পেচিয়েল দৰকাৰটো ডেইলি ৱেজ আৰ্নাৰ্ছ কনষ্ট্ৰাকশ্যন ৱৰ্কাৰ্ছ ব্ৰিকেল্ড ৱৰ্কাৰ্ছ আৰু দোচৰা বাহাৰ দি লেবাৰ কাম কৰিয়াখন কাৰণে ৰাখিছে। এইটো জনাই দিয়াটো এতিয়া লুকি লুকিৰ পৰা শুৰু কৰি কিনা পূৰা গৰম মৌচুম নহ'লে দোচৰা অৰ্ডাৰ না দিয়াডাক জাৰি ৰাখিবলৈ আছে। খবৰ সৃষ্টি হেডলাইনছ দুবাৰ জনাই আছে। এডভাইজাৰ হিকানি জাখালৰ পৰা এমএছএমইটো নাগালেণ্ড লগা টকা পইচা গ্ৰথ কাৰণে বেছি দৰকাৰ হিচাপ জনাইছে। ষ্টেট চৰকাৰ পৰা চেঞ্চেছ 2027 ছেল্ফ ইনিউমাৰেশ্যন লগা ফেজ ওৱান কাৰণে গাইডলাইনছ খান ইছ্যু কৰিছে। এম পি এছ পাংলন কন্যাৰ পৰা চেণ্টাৰ পৰা নৰ্থ ইষ্ট দি ধ্যান ৰাখি কিনে এন ডি এৰ পৰা পাওৱাদী বাৰুচাল কামিয়া পোৱাদি বাধাই দিছে আৰু চেণ্টাৰ পৰা হাই লেভেল কমিটি বনাই কিনে ডেমগ্ৰাফিক বদলিৰ লগতে চামনা কৰিবলৈ আছে। আৰু এইটোৰ লগত আজি চাম লগা খবৰ ইমান ডিচেজ কৰি আছে। শুনি থাকিবি আহিয়াকালি ফুজো 7:25 নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে।
3: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
4: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare, and other public services.
3: Let's build a world where stigma has no place.
4: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

हाँ जी भैया लिसनर्स सामने आने दिया कि ठोनिया से हमें लगा हिंदी फिल्म कान प्रोग्राम डुएट्स एंड गोरस थे क्या सुपर कूल है हम ला मूवी पर दिया से हम तो है कैपुचिनो और तो सुगुंदर सिंह डाले मेंडे और कोरस लगा आवाज दिया से जामी खान लगा स्टूडियो क्लॉक हिसाब दे दिया तो 9 बजे 55 मिनट हुई जैसे तो प्रोग्राम पे सेस कर ले समय पहुंचे जैसे ये तो प्रोग्राम जो 9 बजे 30 मिनट आगे उठ लिया से ये तो गाने हमी एक ता लास्ट गेट बजाई दिया वो और हमी ना जाके दे हमने यहाँ सब के এনে কাহে আমি আন জুড়ি থাকি কারণে পিছে খুশিবা আছে চাম বা শুরু করে না আমি হালকা সেকেন্ড ট্রান্সমিশন 3 বাজি বা শুরু করে না থাকিছে আর এটা 10 বাজি পৌঁছে বলে আছে এইটো টাইম দিয়ে আমি হালকা ট্রান্সমিশন শেষ করে দেওয়া হবো আর এইটো বাজ দিয়ে আপনি কানে এফ এম রেইনবো শুনিবলে পা হবো হলে বা গাছ মানে এফ এম ট্রাক ব্যান্ডটো সদায় দিয়ে নিচিনা 6 বাজি দিয়ে কাল 6 বাজির পর আগস্ট শুরু করে না আমি জুড়ি কিনা এইটো প্রোগ্রাম কান কিছুমান প্রোগ্রাম কান শুনি বলে আছে তো আনে আপনি সবকে আমি খান লোক জুড়ি থাকিবে কোনো মাং করে আছে আর কিমান চিন্তি অনুকূল আছে আপনি সবকে ডাঙর খুশি জানাই দিয়ে আছে এনেকাই আমি খান লোকের সামিল দি থাকিবে আর আমি স্টুডিওরে ওয়াপাস না হিয়া রাখ আপনি সব ভাল থাকিবে ঠিকঠাক থাকিবে অ্যান্ড ইয়েস স্টে সেফ অলরাইট অলরাইট লাভলিস ইয়াদে আমি লাস্ট গেট বাজাই দিয়ে আছে গেটও আছে I think you all know the song. Yeah, so we do get to Jenny Tagi Unishna say Love Mashup Laga movie body as they are Gela Namdo say Subahone Nade Mika Singh and Shivali Alvarez Laga Awas. Are yeah, let's enjoy the night. Have a lovely time. Thank you so much for tuning in as always. Arami Khan Laga. সোশ্যাল মিডিয়া প্লেটফর্মস কান আছে আপনি এখন ইউটিউবে চাব পারব আপনি এখন তাদের চেক করব পারব শেয়ার করব পারব অ্যান্ড ইয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব কই দিয়ে আছে আকাশবাণী কহিমা আছে আমি খালাকা সোশ্যাল মিডিয়ার নাম তো আর আপনি এখন ফেসবুক চাইলিবি নইলে বা এক্স নইলে বা ইউটিউব নইলে বা ইনস্টাগ্রাম তাদের সবতে আপনি এখন আমি খালাকা এইটু কি হয়ে আছে তখন সব দেখিব পারব আকাশবাণী কহিমা আছে তো তাতে যাই না আপনি খান মরম প্রায় শেয়ার করে দিবি লাইক করে দিবি আর সাবস্ক্রাইব করে দিবি কিনা ইউটিউবে কই দিয়ে আছে সি ইজ লাভলিস ইয়াদি সুবা হনে না দে লাগা গানা বাজাই দিয়ে আছে সব মানুষ গে একটু গে একটু ডেডিকেট করে দিয়ে আছে আপনি সব এনজয় করবি হ্যাভ আ লাভলি ইভিনিং অ্যান্ড সি ইউ সুন